আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থ প্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মোলানি এক যৌথ প্রতিবেদনে বলেছেন, ভারত ইতালির সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। ডিজিসিএ এয়ার ইন্ডিয়া বোয়িং 7878 বিমানের ফুয়েল কন্ট্রোল জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ পুনরায় পরীক্ষার নির্দেশ দিয়েছে। এক দেশ এক ভোট নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটি বলেছে, দেশের লোকসভা ও বিধানসভা

0: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পরে তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত ইতালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-29 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানেরও পর্যালোচনা করা হবে। এরপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের খাদ্য কৃষি সংস্থা FAO-তেও যাবেন। এর আগে প্রধানমন্ত্রী গতকাল নরওয়ের রাজধানী অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলির পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে তাদের পারস্পরিক সহযোগিতা রূপান্তর করবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলি বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত এক দশকে এই দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য চারগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ 200% বেশি হয়েছে। এর ফলে ভারতে আরও বেশি উন্নতি হবে এবং নর্ডিক দেশগুলিতেও বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত এবং নর্ডিক দেশগুলির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।
1: আজ হাম সবনে মিলকর গ্লোবাল ইস্যুজ পর ভি বিচার সাঝা কি। বৈশ্বিক তনাব আর সংঘর্ষ কে ইস দৌর মে ভারত আর নর্ডিক দেশ সাথ মিলকর এক রুলস বেসড গ্লোবাল অর্ডার কো বল দেতে রহেঙ্গে। আর ইউক্রেন হো या वेस्ट एशिया, हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के प्रयासों का समर्थन करते रहेंगे। हम इस बात पर सहमत है कि मल्टीलेटरल इंस्टीट्यूशंस का रिफॉर्म आवश्यक भी है और अर्जेंट भी है। और टेररिज्म पर भी हमारा क्लियर और यूनाइटेड स्टैंड है, नो कॉम्प्रोमाइज, नो डबल स्टैंडर्ड।
0: ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যৌথভাবে এক প্রতিবেদনে বলেছেন, দুই দেশের সম্পর্ক কেবল সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের মতোই সীমাবদ্ধ নেই, বরং এক বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। এই সম্পর্ক স্বাধীনতা, গণতন্ত্রের মূল্যবোধ এবং ভবিষ্যতের এক যৌথ ভাবনার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই নেতা উল্লেখ করেন, উভয় দেশের অর্থনৈতিক গতি, সামাজিক সৃজনশীলতা এবং শতাব্দী প্রাচীন সভ্যতার প্রক্রার মেলবন্ধনে এই অংশীদারিত্ব এখন এক নতুন মাত্রা পাচ্ছে। উভয় নেতা বলেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি দুপক্ষের মধ্যে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগের পথ সুগম করবে। বিমানের মূল সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা DGCA আধিকারিকদের উপস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচ পরীক্ষার নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার এই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেঙ্গালুরু পৌঁছানোর পর চলতি বছরের 2 ফেব্রুয়ারি থেকে সেটির উড়ান বন্ধ রাখা হয়েছে। লোকসভা বিধানসভা একসঙ্গে সম্পন্ন করা হলে প্রায় 7 লক্ষ কোটি টাকা সাশ্রয়, শাসনের দক্ষতা বৃদ্ধি এবং ভারতের GDP 1.6% হারে বাড়তে পারে। যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং লোকসভার সাংসদ পিপি চৌধুরী গতকাল সন্ধ্যায় গুজরাটের গান্ধীনগরে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কর্পোরেট আইন বিল 2026 সংক্রান্ত একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছেন। লোকসভার সাংসদ সুধীর গুপ্তকে এই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 9 জন সাংসদ রয়েছেন। রেলমন্ত্রক জানিয়েছে, উত্তর রেলওয়ে দিল্লি পালওয়াল রুটে নতুন দিল্লি জংশন কেবিনে সেকশনে কবচ চতুর্থ পর্যায়ে সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে নতুন দিল্লি স্টেশন ছাড়া নতুন দিল্লি মুম্বাই সেকশনে তিলক ব্রিজ থেকে পালওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেলপথ কবচ সুরক্ষার আওতায় চলে এল। ভারতীয় রেল ব্রডগেজ নেটওয়ার্ক 99.6% বৈদ্যুতিককরণের কাজ সম্পূর্ণ করে এক বড় মাইলফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের 69,873 কিলোমিটারের বেশি অংশে সম্পূর্ণভাবে বৈদ্যুতিককরণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জেনিভায় আয়োজিত 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা এবং বৈশ্বিক স্বাস্থ্য সংগতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এবছরের সম্মেলনের মূল ভাবনা বৈশ্বিক স্বাস্থ্য পুনর্গঠন একটি যৌথ দায়িত্ব।

0: স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ভারত জুড়ে 1,85,000-এরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে। এর ফলে তৃণমূল স্তরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা সম্ভব হবে। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক অবয়ব প্রদর্শিত হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সকলের সামনে তুলে ধরা হবে। এখানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম মেধা পরিচালিত হোলোবক্স প্রযুক্তি। এর আগেই প্রযুক্তি ব্যবহার করে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের অবয়ব স্থাপন করা হয়েছে। আজকের প্রসঙ্গে কবি ইপক্ষে শুনবেন একটি আলোচনা। বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান, চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11:00 থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। ভোটগ্রহণ করা হবে সকাল 7:00 থেকে সন্ধ্যে 6:00 পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হচ্ছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় থাকছে 35টি কুইক রেসপন্স টিম। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগে তা বাতিল করে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গণনা 24 মে। রাজ্যে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারীর কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীন কোনো দপ্তর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। বাংলাদেশের চট্টগ্রামের খুলশি এলাকায় অবস্থিত ভারতের উপ দূতাবাস প্রাঙ্গণ থেকে একজন সহকারী নিরাপত্তা আধিকারিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেদেশের পুলিশ জানিয়েছে, গতকাল সকালে এই ঘটনা ঘটেছে। ভারতের হরিয়ানার বাসিন্দা বছর 35-এর মৃত ওই ব্যক্তির নাম নরেন্দর। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ সওকত আলী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতা ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক যৌথ প্রতিবেদনে বলেছেন, ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। খবর এখনকার মতো শেষ হল। এরপরে স্থানীয় সংবাদ শুনবেন 10:10।
1: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार सीमा क्षेत्रीबाट सुन्नुहोस्। प्रथममा प्रमुख समाचार। फलता विधानसभा क्षेत्रमा मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले हिजो भाजपा प्रत्याशीको समर्थनमा रोड शो गर्नुभयो। आज सिलीगुडी आउनुहुने र महत्वपूर्ण प्रशासनिक बैठक गर्नुहुनेछ। केन्द्र सरकारको स्वच्छ भारत मिशन योजनाको पाइलट परियोजनामा पश्चिम बंगालका कालिम्पोङ र दार्जीलिङ

0: यहाँले सुन्नुभयो सनिला राईको आवाजलाई। यो प्रसारण हो आकाशवाणी खरसाङको र कार्यक्रम स्वरमाधुरीपछि अब अघिल्लो चरणमा राखिरहेछौँ एक विशेष बङ्गला कार्यक्रम।
1: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি আমাদের আইন বিষয়ক অনুষ্ঠান আইনি কথা। আজ এই অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট আইনজীবী অঞ্জন সমাদ্দার মহাশয়কে। নমস্কার অঞ্জনবাবু।
2: নমস্কার।
1: আমাদের আইনি কথা অনুষ্ঠানে আপনাকে স্বাগত। অঞ্জনবাবু, আপনি বারাসাত ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করেন এবং কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চ এবং বর্তমানে সুপ্রিম কোর্টেও আপনার অবাধ যাতায়াত। তরুণ আইনজীবীরা কিভাবে তাদের এই প্র্যাকটিস লাইফে যুক্ত হবে, মানে আমি আপনাকে যে প্রশ্নটা জানতে চাইছি আর কি আপনার কাছ থেকে, মূলত দেখা যায় যে পাস আউট হওয়ার পরেই ছেলেমেয়েরা খুব দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছে। প্রথমেই ভাবছে হাইকোর্টে চলে যাব, সুপ্রিম কোর্টে চলে যাব, লোয়ার কোর্টে করবো না। এ বিষয়ে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইছি।
2: প্রথমত, যারা পাস আউট করে যাচ্ছে, করেই বেরিয়ে আসছে যারা, তাদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়া মানে তাদের ফিউচারের যে ডেভেলপমেন্টটা, তাদের যে আইনি পেশার যে দক্ষতাটা, সেটা কিন্তু পরিস্ফুট হবে না। কারণ আইনি যে বিভাগটা রয়েছে, এখানের নিচের লেভেল থেকে যে সমস্ত ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট, জেএম কোর্ট, সিজিএম কোর্ট, অ্যাকচুয়ালি মামলাগুলো ওখানেই তৈরি হয়।
1: আচ্ছা, মানে এখন ছেলে মেয়েদের মনে যে প্রবণতা রয়েছে যে আমরা উচ্চ আদালতেই একেবারে প্র্যাকটিস শুরু করব, তো আপনার মত যেটা যে লোয়ার কোর্ট থেকেই কিন্তু মামলা তৈরি হয়, খুব গুরুত্বপূর্ণ কথা উঠে এলো আপনার কথার মধ্য দিয়ে।
2: কেন বলছি, কারণ মামলার যে একটা পিটিশন তৈরি হবে, লোয়ার কোর্ট থেকে পিটিশন তৈরি হবে, তার উপরেই সমস্ত আর্গুমেন্ট হবে, তার উপরেই অর্ডার হবে। এবার সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে যখন আমরা হাইকোর্টে যাব, হাইকোর্টে যাওয়ার সময় হাইকোর্ট যখন সাহেবরা যখন অর্ডার পাস করবেন, ওনারা কিন্তু ওই যে পিটিশন, যেটা মূল পিটিশন যেটা লোয়ার কোর্টে ফাইল হয়েছিল, তার উপর ভিত্তি করেই অর্ডার পাস করবেন। সেই সমস্ত জায়গায় অর্ডারগুলোর যখন পাস করেন, তখন সাহেবরা দেখেন যে পিটিশনের মধ্যে অনেক রকম ডিফেক্ট রয়েছে। আবার যে পিটিশনটা খুব ভালো, সেক্ষেত্রে সাহেবরা স্বাভাবিকভাবেই তার পক্ষে রায় দিয়ে দিচ্ছেন। এইবার যদি কেউ সোজা হাইকোর্টে চলে গেল, তারা কিন্তু লোয়ার কোর্টের যে প্রসিডিওরগুলো জানতে পারে না। এবং আমরা প্রায়ই দেখি আমাদের অনেক কলিগ যারা হাইকোর্ট প্র্যাকটিস করা শুরু করেছে, প্রথম থেকে সিনিয়রের সাথে ছিল, তারা সামান্য সামান্য ব্যাপারে যখন লোয়ার কোর্টে ওদের আসতে হয়, কারণ মামলা লোয়ার কোর্টেই বেশি আসে, পয়সা কম কিন্তু লোয়ার কোর্টেই মামলাটা বেশি আসে, ওরা প্রথম দিকে যখন হাইকোর্টে যায় বুঝতে পারে, সেখানে সিনিয়রের কাছ থেকে কতটুকু ওরা অনারিয়াম পেলো সেটা ওরাই জানে, কিন্তু ওই যে অ্যাডভোকেট যারা আছে, তারা যখন লোয়ার কোর্টের কিছু মামলা পায়, তখন কিন্তু তারা ঘুরে ফিরে লোয়ার কোর্টেই আবার চলে আসলো। এসে সাহায্য নিচ্ছে কার, যারা একসাথে পড়েছিল ওর সাথে, যারা লোয়ার কোর্টে প্র্যাকটিস করছে, তার কাছে এসে যখন প্রশ্ন করছে, হাসির পাত্র হয়ে যাচ্ছে, বলছে আরে ও হাইকোর্টে প্র্যাকটিস করছে এতদিন ধরে, এই সামান্য জিনিসটা জানে না। যার জন্য বললাম, যারাই পাস আউট করছে, লোয়ার কোর্ট থেকে যদি প্র্যাকটিস শুরু না করে, তারা পরবর্তী জীবনে যখন উচ্চ আদালতে যাবেন, হাইকোর্ট সুপ্রিম কোর্টে, তাদের মধ্যে একটা ভীষণ ঘাটতি থেকে যাবে।
1: আসলে আইনের ভিত তৈরি হয় নিম্ন আদালতে।
2: হ্যাঁ,
1: অবশ্যই, এটাই আসল কথা। আজ আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে জানতে চাইব, সংবিধানের 141 নম্বর যে ধারা রয়েছে আমাদের,
2: আর্টিকেল 141
1: এর কথা। মূলত যে মামলাগুলো লোয়ার কোর্ট থেকে আপার কোর্টে যাচ্ছে এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাচ্ছে, সেগুলো এই ভিত্তিতেই কিন্তু যাচ্ছে সমস্ত কিছু, এবং এভিডেন্সটা যে সাক্ষ্য গ্রহণ, সেটা করতে গেলে কিন্তু আর্টিকেল 141 সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত। এ বিষয়ে আপনার কি মন্তব্য?
2: আর যে মামলা সংক্রান্ত ব্যাপারে আর্টিকেল 41-এর ঠিক ওইভাবে প্রয়োজন নেই, কিন্তু যখন আর্টিকেল 141-টাকে আমরা জানতে পারবো, তখন কি হবে, ট্রায়াল কোর্টকে আমরা মুভ করতে পারবো স্ট্রংলি।
1: আচ্ছা,
2: কারণ আর্টিকেল 41 কি বলেছে, আর্টিকেল 41 বলেছে যে যে লটা সুপ্রিম কোর্ট পাস করবে সেইটাকে লোয়ার কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, তার সাবঅর্ডিনেট কোর্ট এবং সমস্ত ট্রাইব্যুনাল তাকে মান্যতা দেবে।
1: আচ্ছা,
2: কারণ সমস্ত যে অর্ডার হাই সুপ্রিম কোর্ট পাস করছে সেই অর্ডারগুলোকে যদি যারা অ্যাডভোকেট আছেন তারা যদি ভালো করে আত্মস্থ করতে পারেন, যারা ট্রায়াল কোর্ট ফেস করেন, আর অরিজিনাল অ্যাডভোকেট তৈরি হয় ট্রায়াল কোর্টে, সেখানে যখন সুপ্রিম কোর্টের রুলিংগুলো, সুপ্রিম কোর্টের অর্ডারগুলো সম্পর্কে যদি তাদের সম্যক ধারণা থাকে তখন তারা সাহেবকে প্রত্যেকটা ক্রসে গিয়ে হেল্প করতে পারবে এবং সাহেবরাও প্লিজড হবেন। ওই ধরনের অ্যাডভোকেট যারা সুপ্রিম কোর্টের যে অর্ডারগুলো সম্পর্কে সম্যক ধারণা রাখবেন তারা কিন্তু অনেক বেনিফিটেড হবেন তাদের প্রত্যেকটা ট্রায়ালের ক্ষেত্রে। আর যে অ্যাডভোকেট ট্রায়াল ভালো করতে পারবেন তিনি দীর্ঘদিন টিকে থাকবেন, অর্থ উপার্জন করবেন, তারই সুযশ সুখ্যাতি বাড়বে। তাই আর্টিকেল 141টাকে ভালো করে আত্মস্থ না করতে পারলে আর্টিকেল 41-এর যে মূল যে প্রিন্সিপাল, যেটা যে আর্টিকেল 141-এর যে মূল যে এটা রয়েছে যে তার সমস্ত অর্ডারগুলোকে লোয়ার কোর্ট মান্যতা দেবে। লোয়ার কোর্ট মিন্স হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড সাবঅর্ডিনেট কোর্টগুলো। সেই জন্য আর্টিকেল 141 সুন্দর করে জানতে হবে, জানার পর সেই সমস্ত অর্ডারগুলোকে যদি আমরা আত্মস্থ করতে পারি ট্রায়াল কোর্টের জন্য আমাদের কাছে একটা আশীর্বাদ হয়ে দাঁড়াবে।
1: অঞ্জনবাবু, ট্রায়াল কোর্টে যখন এভিডেন্স হয় সাক্ষ্য এবং সাক্ষীকে ক্রস এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশনটা খুব ভাইটাল হয়।
2: অবশ্যই,
1: কারণ মূলত দেখা যায় মামলা

0: ডিফেন্সের পক্ষেই সবসময় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। প্রসিকিউশন তো প্রসিকিউশনের মতো মামলাকে সাজিয়ে দেয়। অলরেডি যখন আমাদের তদন্ত শেষ হয়, তখন তদন্তকারী অফিসার যে কেস ডায়েরি কোর্টে দাখিল করেন, তার মাধ্যমে একটা চিত্র উঠে আসে, মানে আসামিকে দোষী সাব্যস্ত করে দেয় ওরা।
1: জানতে হবে আর্টিকেল 141 এর যে সুচিন্তিত যে মূল্যবান মতামত যেটা, সেটা যদি আমরা জানি, আমরা যদি আর্টিকেল 141 এর আমি কয়েকটা কেস উল্লেখ করে দিচ্ছি এখানে, প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি যদি একটু বলি, একটু ডিটেলস হয়ে যাবে, কিন্তু তবুও খুব সুন্দরভাবে সমস্ত ব্যাখ্যা করা আছে আর্টিকেল 41 এর কে নিয়ে। সেখানে প্রত্যেকটা যে অর্ডারগুলো রয়েছে আর কি, অর্ডারের মধ্যে দেখা যাচ্ছে যে আর্টিকেল 41 এর ফার্স্ট যে ভিশনটা রয়েছে, যে প্রত্যেকটা কোর্টকেই আর্টিকেল 141 এর গাইডলাইন্স ওয়াইজ তাকে সমস্ত রকম অর্ডারগুলোকে ফলো করতে হবে। যেমন আর্টিকেল 41 এ আছে, দ্য ল লেড ডাউন বাই দ্য সুপ্রিম কোর্ট ইজ বাইন্ডিং ইন অল আদার কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনালস। এখানে একটা মামলা আছে, ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সাস কানাইলাল হেমন্তরাম পান্ডে 1995 এর। আবার এখানে একটা জেনারেল প্রিন্সিপাল রয়েছে, দ্য জেনারেল প্রিন্সিপালস অফ ল লেড ডাউন বাই দ্য সুপ্রিম কোর্ট আর অ্যাপ্লিকেবল টু এভরি পার্সন ইনক্লুডিং দোজ হু আর নট পার্টিস টু অ্যান অর্ডার, গঙ্গাসাগর কর্পোরেশন ভার্সাস স্টেট অফ ইউপি 1980। এইরকম প্রত্যেকটা যে পয়েন্ট রয়েছে আর্টিকেল 141 এর, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন দেখি আর্টিকেল 141কে যদি আমরা ডিপলি স্টাডি করি, সব জায়গাতেই আমরা দেখব যে সুন্দর সুন্দর এক্সাম্পল রয়েছে। আমরা যারা ট্রায়াল কোর্টে রয়েছি, ট্রায়াল কোর্টটাকে কনভিন্স করার জন্য, ক্রস এক্সামিনেশনে গিয়ে প্রসিকিউশনকে মাত দেওয়ার জন্য আমাদের কিন্তু সুপ্রিম কোর্টের এই সমস্ত রুলিংগুলো, সুপ্রিম কোর্টের অর্ডারগুলোকে আমাদের কণ্ঠস্থ করতে হবে। তাই জুনিয়র অ্যাডভোকেট যারাই আছেন না কেন, সবারই উচিত ট্রায়াল কোর্টে লিড নেওয়ার জন্য আর্টিকেল 41 মানে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন্সগুলো, সুপ্রিম কোর্টের যে অর্ডারগুলোকে ফলো করা উচিত। যেমন রয়েছে, দ্য কোর্টস ডিসিশন মাস্ট অলওয়েজ বাইন্ড পার্টিস আনলেস দ্য কন্ডিশনস অন হুইচ ইট ইজ পাসড আর সো ফান্ডামেন্টালি অল্টার্ড দ্যাট দ্য ডিসিশন কুড হ্যাভ বিন গিভেন ইন দ্য অল্টার্ড সার্কামস্টেন্সেস। এখানে MSL পাতিল অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট সোলাপুর ভার্সাস স্টেট অফ মহারাষ্ট্রের একটা 1996 সালের অর্ডার রয়েছে।
0: আচ্ছা,
1: এই জায়গায় আর্টিকেল 141টাকে আমি যদি ভালো করে একটু বুঝাই, একটা বাংলা পারিবারিক আমাদের যৌথ পরিবারের প্রেক্ষাপট দিয়ে বুঝতে সুবিধা হবে। আমাদের যৌথ পরিবারে আগে দাদু, বাবা, ছেলে, নাতিরা থাকে। আর্টিকেল 141-এ আমাদের কাছে সুপ্রিম কোর্ট হচ্ছে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদারের সন হচ্ছে হাইকোর্ট, আর হাইকোর্টের সাবঅর্ডিনেট হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট এবং সাবডিভিশনাল কোর্টগুলো। এইবার কেন আর্টিকেল 141-কে আমাদের যারা কনস্টিটিউশন বিশেষজ্ঞ তারা এটাকে ইমপ্লিমেন্ট করলো, তার কারণ হচ্ছে একটা যৌথ পরিবারে যখন কোনো রকম কোনো ডিসপিউট হওয়ার আগে আমাদের যে গ্র্যান্ডফাদার, তিনি যখন বলে দেন যে দেখো আমাদের এই এই গাইডলাইন্সে আমরা চলবো, আমাদের ফ্যামিলি আমরা চলবো, তখন গ্র্যান্ডফাদার কাকেও বললো, গ্র্যান্ডফাদার তার সনকে বললো যে এইভাবে চলবে, সন সেই অর্ডারটা ক্যারি ফরওয়ার্ড করে দিল তার সনদের, দ্যাট মিন্স গ্র্যান্ডফাদারের যা গ্র্যান্ড সন রয়েছে তাদের কাছে বলে দিল।
0: আচ্ছা,
1: এখানে গ্র্যান্ডফাদার হচ্ছে সুপ্রিম কোর্ট, ফাদার হচ্ছে হাইকোর্ট, আর সাবঅর্ডিনেট কোর্টগুলো হচ্ছে গ্র্যান্ডসন। এইভাবে যদি আমরা দেখি, আর আরেকটু পিছিয়ে যদি যাই, আমাদের স্বাধীনতা উত্তরকালে যখন আমাদের কনস্টিটিউশন আসে, তখন আমরা 141 আর্টিকেল 141টা চালু করি। কিন্তু আরেকটু যদি পিছিয়ে যাই 1935 সাল ব্রিটিশ পিরিয়ডে, তখন কিন্তু এই আর্টিকেল 41টা অন্য

0: ফর্মে ছিল। আমাদের আর্টিকেল 41টা মেইনলি আমরা কালেক্ট করেছিলাম সেকশন 212 অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। তখন প্রিভি কাউন্সিল ছিল, ফেডারেল কোর্ট ছিল, যেটা পরবর্তীকালে আমাদের সুপ্রিম কোর্ট হয়েছে, হাইকোর্ট হয়েছে। এখন প্রিভি কাউন্সিলও নেই, ফেডারেল কোর্টও নেই। আমাদের এই 141টা একদম জাস্ট লাইক 1935-এর সেকশন 212, ওখান থেকেই 141-এর উদ্ভব। এটাকে আনার মূল কারণ হচ্ছে ভারতবর্ষের সমস্ত আইনি যে ইনস্টিটিউশনগুলো আছে সেখানে একটা ধারাবাহিকতা বজায় রাখা। যেমন আজকের দিনে যদি ইউপিতে একটা 100 টাকা, আমাদের দেশে যে প্রচলিত অর্থব্যবস্থায় যে 100 টাকার যে নোট আছে সেইটা ইউপিতে 100 টাকা, বিহার বললো যে না আমরা এইটা 100 টাকার মান্যতা দেব না, তবে কি হবে, একটা আইনি জটিলতা তৈরি হবে। সেই রকম, সেই জন্যই আমাদের সংবিধান প্রণেতারা এই আর্টিকেল 141টাকেই করেছে যে সুপ্রিম কোর্টকে সর্বোপরি মান্যতা দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট যে আইনটা তৈরি করবে সেইটা সর্বমান্য হবে। ভারতবর্ষের বিচার ব্যবস্থার এটা সর্বস্তর তার মান্যতা দেওয়া হবে, তাতে কি হবে, আইনি জগতে বিশৃঙ্খলা তৈরি হবে না। এই যে গাইডলাইন্সটা দেওয়া হয়েছে, এই গাইডলাইন্সটা যদি আমরা মানি, সুপ্রিম কোর্টের যে সমস্ত অর্ডারগুলো আছে সেইগুলোকে যদি আমরা ফলো আপ করি, তবে আমরা ডে বাই ডে আমাদের যে প্রফেশন আছে সেই প্রফেশনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আমাদের প্র্যাকটিস লাইফে আমরা দেখেছি যে কোনো ট্রায়াল কোর্টে কিংবা কোনো মেনটেন্যান্স কেসে হয়ে থাক কিংবা কোনো ল্যান্ড ডিসপিউট কেসে হয়ে যাক, টাইটেল স্যুটের কথা ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে অর্ডারগুলো, যে সাইটেশনগুলো যখন আমরা সাহেবদের কাছে প্লেস করি, সাহেবরা কিন্তু কনভিন্স হয়ে যায়। সেখানে ওই অর্ডার যখন সাহেবরা দেখেন তখন অটোমেটিক সাহেবরা আমাদের ফেভারে অর্ডার পাস করেন। এটাই হচ্ছে 141-এর সার্থকতা, জানার সার্থকতা।
1: সাইটেশনটা জানা ভীষণ জরুরি। যখন একটা মামলার আর্গুমেন্ট করছি আমরা বা একটি মামলার সাক্ষী চলছে, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে জজদের তরফ থেকেও একটা অবজেকশন আসে, আপনি এই কোশ্চেনটা নিতে পারবেন না, এটা লিডিং কোশ্চেন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওটাকে ওভার রুলড করা যাকে বলে।
0: হ্যাঁ, ওভার রুল করার জন্যই সাইটেশনগুলো দরকার। সাহেবদের যদি সুপ্রিম কোর্টের সাইটেশনগুলো দেওয়া যায়, সাহেব আপনি এই বলছেন, সুপ্রিম কোর্টের কিন্তু সাইটেশন এই আছে, রুলিং এই আছে, সাহেবরা কিন্তু তৎক্ষণাৎ কনভিন্স হয়ে যান এবং আমাদের ফেভারে সেই অর্ডারটা পাস করেন। এইটা হচ্ছে সমস্ত অ্যাডভোকেটদের জন্যই, জুনিয়র সিনিয়র সবার জন্যই। আমরা যে যত বেশি সুপ্রিম কোর্টের সাইটেশনগুলো জানবো, রুলিংগুলো জানবো, আমরা আইনি পেশায় খুবই সফলতা লাভ করব। আর জুনিয়রদের সবসময় আমাদের যে বড় বড় অ্যাডভোকেট যারা ছিলেন, আমাদের স্বর্গীয় রাম জেঠমালানি থেকে শুরু করে যারাই ছিলেন, সবাই বলে গেছেন আমরা স্টুডেন্ট অফ ল। আইন একটা অহাত সমুদ্র, তাই প্রতিদিন বিভিন্ন রকমের রুলিং আসছে। রুলিংগুলো আগে বই আসতো, আমরা বই কিনতাম, এখন অনলাইনে অনেক সুবিধা হয়ে গেছে, আমরা যে কোনো একটা অর্ডার সুপ্রিম কোর্টে হওয়ার সাথে সাথেই আপডেট হয়ে যাচ্ছে, আমরা সেখান থেকে দেখে নিতে পারছি। আমরা বসে যেভাবে মোবাইলে সময় নষ্ট করি, আমরা যদি সাইটেশনগুলো দেখি আমাদের ভীষণ উপকার হবে। আমরা আইনি পেশায় খুবই সফলতা লাভ করব যদি আর্টিকেল 141কে আত্মস্থ করে সুপ্রিম কোর্টের রুলিংগুলোকে আমরা ভালোভাবে স্টাডি করি। এই প্রসঙ্গে একটু কথা বলছি, সুপ্রিম কোর্ট অর্ডার দিলেই সেটা সর্বমান্য হয়ে যায়, এটা হচ্ছে সর্বজন গৃহীত একটা সিদ্ধান্ত, কিন্তু তার বাইরেও একটু আছে। সুপ্রিম কোর্ট অর্ডার করলেই সব কিন্তু মান্যতা পায় না, সেই জন্য একটা ইয়ে আছে, আর্টিকেল 137-এ আছে রিভিউ পিটিশন।
1: আচ্ছা, বর্তমানে হামেশাই আমরা এই রিভিউ পিটিশন ফাইলটা দেখতে পাচ্ছি।
0: হ্যাঁ, রিভিউ পিটিশনটা হচ্ছে সুপ্রিম কোর্ট অনেক সময় অনেক জাজমেন্টের ক্ষেত্রে অনেক যারা সিনিয়র অ্যাডভোকেট আছেন তাদের কাছে মনোপুত হয় না, তারা ভাবতে পারেন যে এই জায়গাটায় বোধহয় সুপ্রিম কোর্টের মামলা যেটা হয়েছিল, সাহেব যে অর্ডারটা পাস করেছেন, অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডারটা পাস করেছেন, এখানে এইটা আমার মনোপুত নয়, এটা এইরকম হবে, সেই ক্ষেত্রে আর্টিকেল 137-এ আমরা রিভিউ পিটিশন ফাইল করতে পারি। আবার রিভিউ পিটিশন অর্ডার পাস হয়ে যাওয়ার পরেও আমরা আরেকটা পিটিশন ফাইল করতে পারি, যেটা খুবই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে অ্যাকসেপ্ট হয়, কিউরেটিভ পিটিশন।
1: আচ্ছা, তো আর্টিকেল 137 আপনি যেটা বললেন যে রিভিউ পিটিশন ফাইল করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কি কি ধাপ মেনটেন করতে হয়, মানে একটা পিটিশনের গ্রহণযোগ্যতা বা অ্যাডমিশন করানোর জন্য মূলত কি কি ক্রাইটেরিয়া দরকার হয়?
0: রিভিউ পিটিশন দুরকমের আছে।
1: হুম,
0: সুপ্রিম কোর্ট মূলত রায় দেয় দুটো প্রিন্সিপালের উপরে ই করে, একটা হচ্ছে ল পয়েন্ট আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল পয়েন্টের উপর দাঁড়িয়ে।
1: আচ্ছা,
0: যেমন আমাদের ক্রিমিনাল সিভিল যে ম্যাটারগুলো আছে সেগুলো ল ম্যাটারের উপরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের অর্ডারগুলো হয়। আবার যখন সাংবিধানিক কোনো প্রশ্ন আসে, বিভিন্ন স্টেটের একটা স্টেটের সাথে সেন্ট্রালের ডিসপিউট, ভাইস ভার্সা দুটো স্টেটের সাথে সেন্ট্রালের ডিসপিউট, এইরকম যখন ম্যাটারগুলো আসে, এগুলো কনস্টিটিউশনাল ম্যাটার আসে, তখন সেইগুলো সবই রিভিউ পিটিশনের আকারে ফাইল করা যায়। এবার রিভিউ পিটিশনটা যখন সুপ্রিম কোর্ট অর্ডারটা পাস করে, যেমন আমরা হাইকোর্টেও যখন হাইকোর্টের এগেনস্টে আমরা এপিলে যাই, হাইকোর্টের অর্ডারের এগেনস্টে কিংবা ডিস্ট্রিক্ট কোর্টের অর্ডারের এগেনস্টে আমরা যখন এপিলে যাই, একই রকম জিনিস, ওই যে অর্ডারটা পাস করা হলো সেই অর্ডারের মধ্যে আমরা দেখি অর্ডারটা পরে কোথায় কোথায় আমাদের মন মতো হয়নি,
1: ল্যাচেস আছে কোন কোন জায়গায়, এটা
0: সেইগুলোকে আমরা মার্ক করি। সেই পয়েন্টগুলোকে ধরেই আমরা মূল পিটিশনটাকে নিয়ে আমরা মামলাটা ফাইল করে থাকি। সেখানে সাপোর্ট যদি আমাদের ডিস্ট্রিক্ট কোর্টে আমরা ফাইল করি, ডিস্ট্রিক্ট জাজে গিয়ে ফাইল করি করতে পারি, আবার ডিস্ট্রিক্ট কোর্টের অর্ডার এগেনস্টে হাইকোর্টে গিয়ে ফাইল করতে পারি, সেম প্রসিডিউরটা সেম।
1: আচ্ছা,
0: একই রকমভাবে আমরা রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টেও ফাইল করতে পারি, হাইকোর্টের অর্ডার এগেনস্টে গিয়ে আমরা ওখানে মামলাটা ফাইল করতে পারি।
1: আমাদের যারা তরুণ প্রজন্ম আইনজীবী তাদের কাছে এই শব্দটি খুব প্রচলিত যে ইমপিউন্ড অর্ডার, কিন্তু ইমপিউন্ড অর্ডারকে চ্যালেঞ্জ করতে হলে সে অর্ডারটাকে আমি যে ইমপিউন্ড বলছি তার জন্য আমার কিন্তু আইন সম্পর্কে বা আইনের সেই ধারাগুলো সম্পর্কে অনেক বেশি সচেতন থাকার দরকার আছে। যেরকম আপনি কিছুক্ষণ আগে বললেন যে 125 সিআরপিসি যেটা প্রিভিয়াসলি ছিল, এখন তো কনভার্ট হয়েছে বিএনএসএস এ, তো এই মেনটেনেন্সেরও প্রচুর অর্ডার কিন্তু চ্যালেঞ্জ হয়,
0: প্রতিনিয়ত চ্যালেঞ্জ হচ্ছে,
1: প্রতিনিয়ত চ্যালেঞ্জ হচ্ছে, হাইকোর্টে হচ্ছে, সুপ্রিম কোর্টে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি ওই এক মানে মেনটেনেন্স কি কি ক্ষেত্রে পেতে পারে এ সম্পর্কেই যদি আমরা সচেতন না হই বা ওয়াকিবহাল না হই, তাহলে আমি চ্যালেঞ্জই করতে পারবো না।
0: হ্যাঁ, প্রতিনিয়তই হচ্ছে মেনটেনেন্স কেসে এখনকার, এখন যে সমস্ত মানে হাইকোর্টে ওইভাবে যাচ্ছে না, সুপ্রিম কোর্ট অবধি যাচ্ছে, সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে না, সরি, হাইকোর্টে গিয়ে যেগুলো ধরা পড়ছে, বিশেষ করে মহিলারা মেনটেনেন্সে যে সমস্ত পিটিশনগুলো ফাইল করছে, অ্যাবসার্ড অ্যামাউন্ট ওরা দাবি করে বসছে, একটা হাস্যস্কর জায়গায় নিয়ে যাচ্ছে। যেমন আমাদের 498 কেসটা মামলাগুলো আগে যেভাবে ট্রিট করা হতো, সুপ্রিম কোর্ট যখন দেখলো যে এখানে এত মিস অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে এই সেকশনটার, অনেক রকম এখন হয়ে গেছে, আগে যেমন 1498 একটা ফাইল হওয়ার সাথে সাথে বাড়ির সূত্র সবাইকে অ্যারেস্ট করে নিয়ে আসতো, এখন সেখানে সুপ্রিম কোর্ট অনেক ওখানে ল্যাচেসগুলো অনেক ইজি করে দিয়েছে, এবার সেই রকম 125 সেকশনটাও না ওই রকম হয়ে যাচ্ছে যেটা প্রিভিয়াস 125। এই ধরনের কিছু কিছু মহিলারা যে ধরনের মামলা ফাইল করতে যাচ্ছেন, যে ধরনের ক্লেম করছেন, যে ধরনের কম্পেনসেশন ওরা প্রেয়ার করছেন, সেই দেখেও কিন্তু সাহেবরা খুব কি বলবো হতাশ হয়ে যাচ্ছেন। আমার মনে হয় নিয়ার ফিউচারে এই সেকশনটাও গুরুত্ব হারিয়ে ফেলবে যদি এইভাবে এটা মিস ইউজ হতে থাকে।
1: এই যে এত অ্যাপিল হচ্ছে, এত রিভিউ পিটিশন ফাইল হচ্ছে, এর জন্য কিছুটা কিন্তু উচ্চ ন্যায়ালয়গুলোর সময়ও নষ্ট হচ্ছে,
0: ভীষণভাবে সময় নষ্ট হচ্ছে।
1: লোয়ার কোর্টে যখন এই মামলাগুলো চলছে তখন কিন্তু লোয়ার কোর্টের এটা বড় বিচার্য বিষয় যে আমি কতটা ন্যায্য একটা অর্ডার করব, অর্ডার পাস করবার আগে কতটা ন্যায্যভাবে সেটাকে আমি মানে তুল্য মূল্যে হিসাব যেটাকে বলে আর কি সাদা বাংলায় বলতে গেলে, তো সেটা না করার জন্য হয়তো হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে বার এবং বেঞ্চ দুটো যদি রিচ না হয় তাহলে এক্ষেত্রে উচ্চ ন্যায়ালয়ের সময় অনেক ক্ষেত্রে নষ্ট হচ্ছে। খুব প্রচলিত একটি বাক্য আছে যে বেঞ্চ শেখে বারের থেকে, বার অ্যাসোসিয়েশন যত উন্নত হবে, লয়ার যত উন্নত হবে, বেঞ্চ তত উন্নত হবে। এ বিষয়ে আপনার কি মতামত?
0: আইনি জগৎটা, আইনি পেশার এত বড় বিশালতা,
1: হুম,
0: আমি দেখেছি অনেক সাহেবরাও অনেক অনেক যে অ্যামেন্ডমেন্টগুলো হয়, অর্ডারগুলো হয়, অনেক জায়গায় ওনারা এই সম্পর্কে সচেতন থাকেন না। কিন্তু বারের মধ্যে এমন কিছু অ্যাডভোকেট আছেন যারা অগাধ পাণ্ডিত্যের অধিকারী, তারা কিন্তু সাহেবরা যখন কোনো রকম করতে যায়, সাহেবদের কিন্তু ধরিয়ে দেয় এর ওনার এই জায়গাটা একটু কাইন্ডলি দেখে নেবেন, কারণ আমাদের বিচার ব্যবস্থায় আমরা আমাদের সাহেবদের যে জায়গায় বসিয়েছি কোর্টের মধ্যে, আমরা তাদের কিছুতেই ডিজনার করতে পারি না। তখন সিনিয়র যারা অ্যাডভোকেট আছেন, আমি শুনেছি দু এক জায়গায় দেখেওছি, সাহেবরাও কিন্তু কোনো একটা অর্ডারকে রিজার্ভ রেখে দু একজন অ্যাডভোকেটকে ফোন করেন যে বাবু অমুক সাহেব, একটু বাবু একটু দেখুন তো, এই জায়গায় একটা ডিসিশান নিতে পারছি না, অর্ডারটা আমি ঠিক ই করতে পারছি না, একটু দেখুন আমাকে যদি একটু আপগ্রেড করে দিন খুব ভালো হয়, খুব এমার্জেন্সি আছে, আপনি একটু দেখুন। এমনও দেখেছি সাহেবরা ডকে বসে আছেন, কোনো সিনিয়র অ্যাডভোকেটকে দেখলেন, দেখে বলে দিলেন অমুক বাবু লাঞ্চ আজকে আপনার সাথে করব, একটু আসবেন কাইন্ডলি। তখন সেই সিনিয়রদের কাছে শুনেছি ওনারা কখনোই বলতে চান না সাহেবের সাথে কি ডিসকাশন হলো, কিন্তু আমরা পরবর্তীকালে ওনাদের কাছ থেকে শুনেছি যে সাহেব কিন্তু এই ব্যাপারটা ডিসিশন নিতে পারছিল না, আমি এই এই বলে এলাম।
1: এক্ষেত্রে দেখুন আমার মানে অঞ্জনবাবু, আপনার কথা থেকে একটি জায়গায় মনে হলো যে লয়ারদের নিজেকে অনেক বেশি তৈরি করতে হয়, অনেক পড়াশুনো করতে হয়, এবং শুধুমাত্র হাইকোর্ট সুপ্রিম কোর্টে দৌড়নোই কিন্তু শেষ কথা না। লয়ার হিসেবে যদি তুমি তৈরি হও তাহলে তোমার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট সব কোর্টের দরজা খোলা রয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ, সুপ্রিম কোর্ট তো যে কেউ গিয়েই মুভ করতে পারে, অসুবিধার তো কিছু নেই, যদি আমার আইনের পোর্শনটা জানা থাকে যে কেউ গিয়ে মুভ করতে পারে।
1: কনস্টিটিউশন জানাটা ভীষণ জরুরি। সংবিধানে নিজের অধিকার বোধটা বলে দেওয়া আছে।
0: আমি অনেক অ্যাডভোকেটকে বলতে শুনেছি যখন কোনো আর্গুমেন্টে ওরা ঠিক মতো আর্গুমেন্ট করে উঠতে পারছে না, পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, কনস্টিটিউশনটা ওরা ভালো করে পড়েছে, ওরা কিছু কনস্টিটিউশনাল প্রসেসকে সাহেবের সামনে এমনভাবে উপস্থাপন করে সাহেবরা খুব প্লিজড হয়ে যায়। উনি কিন্তু আইন দিয়ে ওই ব্যাখ্যা দিতে পারলো না, কিন্তু কনস্টিটিউশনের কিছু গ্রাউন্ড দিয়ে উল্লেখ করে ওইগুলো বেরিয়ে আসছে। আমি জানি না সত্যি মিথ্যা কতটা, কিন্তু সিনিয়র অ্যাডভোকেটের কাছে শুনেছি এসে বলেছে যে দেখ আমি কিন্তু ওই জায়গাটাকে না ঠিক মেক আপ করতে পারছিলাম না, কিন্তু কনস্টিটিউশনের এই এই জায়গাটা আমি বললাম, সাহেব খুব অ্যাপ্রিসিয়েট করলেন এবং অর্ডারটা আমার ফেভারে এসছে। পরবর্তীকালে শুনেছি আলোচনা।
1: তো অঞ্জনবাবু, কথায় কথায় অনেকটা সময়ই পার হয়ে এলো, আমাদের হাতেও সময় প্রায় শেষ হয়ে এলো। আজ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বারাসাত কোর্টের সিনিয়র আইনজীবী শ্রী অঞ্জন সমাদ্দার মহাশয়, এবং উনি কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চ, অনারেবল সুপ্রিম কোর্ট, সমস্ত জায়গাতেই ওনার অবাধ বিচরণ। ওনার কাছ থেকে আমরা সংবিধানে আর্টিকেল 141, আর্টিকেল 137 এই ধারাগুলো সম্পর্কে আমরা অনেক কিছু শুনলাম, জানলাম, এবং তরুণ প্রজন্মের কাছে উনি খুব সুন্দর বার্তা পৌঁছে দিলেন কিভাবে একজন সুদক্ষ আইনজীবী হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠা করা যায়। অনেক ধন্যবাদ অঞ্জনবাবু আপনাকে আমাদের অনুষ্ঠানে।
0: আপনি ভালো থাকবেন দিদি, আপনাদের শুভকামনা রইল এগিয়ে যাওয়ার জন্য।
1: নমস্কার, আজকের আইনি কথা এখানে ইতি টানছি। আজকের আইনি কথায় বিশিষ্ট আইনজীবী অঞ্জন সমাদ্দারের সঙ্গে আলাপচারিতায় আমি ছিলাম পাঞ্চালী দেবশিকদার নাগ। নমস্কার।

0: यह टोली को घोषणा करे। प्रतियोगिता यस महीनाको 25 तारीखदेखि 6 जूनसम्म गोवाको मडगाउँ स्थित पण्डित जवाहरलाल नेहरू स्टेडियममा आयोजना हुनेछ। प्रतियोगिता नजिकै गर्दा 23 खेलाड़ीहरूको अन्तिम टोलीको घोषणा गरिनेछ। समूह बीमा रहेको भारतले 31 मईमा बंगलादेशसँग खेल्न अघि उद्घाटन दिन मालदीवसँग खेल्नेछ। अर्कोतर्फ समूह एमा नेपाल, श्रीलंका र भूटान छन्। प्रत्येक समूहका शीर्ष दुई टोलीले 3 जूनमा हुने सेमीफाइनलमा स्थान बनाउनेछन्। फाइनल 6 जूनका दिन हुनेछ। मौसम विभागले यस हप्ता उत्तर पश्चिमी र मध्य भारतमा गर्मीको लहर अर्थात लू चल्ने पूर्वानुमान गरेको छ। दिल्ली, पंजाब, हरियाणा, चण्डीगढ़, ओडिशा, छत्तीसगढ़, राजस्थान, तेलंगाना र उत्तराखण्डमा आगामी 4 दिनसम्म यस्तो स्थिति रहनु सक्छ। असम, मेघालय, केरला, माहे, पश्चिम बंगालको तराई क्षेत्र, सिक्किम, तमिलनाड, पुदुचेरी, कराईकल र अण्डमान तथा निकोबार द्वीप समूहमा भोलिसम्म भारी वर्षा हुन सक्छ। बिहार, हिमाचल प्रदेश, आन्तरिक र तटीय कर्नाटक, झारखण्ड, लक्षद्वीप र कर्नाटकमा आगामी 2 दिनसम्म मेघ गर्जन र आँधीबेरी आउने अनुमान गरिएको छ। विश्व स्वास्थ्य संगठन डब्ल्यूएचओले आज भनेको छ कंगो र युगाण्डामा इबोला भाइरस फैलिने जोखिम राष्ट्रिय र क्षेत्रीय स्तरमा उच्च छ तर विश्वव्यापी स्तरमा कम छ। डब्ल्यूएचओले इबोला प्रकोपलाई अन्तर्राष्ट्रिय चिन्ताको सार्वजनिक स्वास्थ्य आपातकाल घोषणा गरेको छ जसको लागि समन्वित प्रतिक्रिया आवश्यक छ। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले आज रोममा इटलीकी प्रधानमन्त्री जर्जिया मेलोनीसँग प्रतिनिधिमण्डल स्तरीय वार्ता गर्नुभयो जसको उद्देश्य प्रमुख क्षेत्रहरूमा भारत इटली द्विपक्षीय सम्बन्धलाई अझ सुदृढ पार्नु रहेको थियो। रक्षा मन्त्री राजनाथ सिंहले यूएलपीजीएम V3 को सफल विकास परीक्षणका लागि रक्षा अनुसन्धान र विकास संगठन, सार्वजनिक क्षेत्रका उपक्रमहरू, रक्षा सह उत्पादन साझेदारहरू र उद्योगलाई बधाई दिनुभएको छ। केन्द्रीय शिक्षा मन्त्री धर्मेन्द्र प्रधानले आगामी नीट यूजी पुनर्परीक्षाको सुरक्षित र निष्पक्ष सञ्चालन सुनिश्चित गर्न सतर्कता र सुरक्षा व्यवस्था बढ़ाउनुपर्ने आवश्यकतामा जोड़ दिनुभएको छ। आईपीएल म्याचमा कोलकाताको ईडन गार्डन्समा कोलकाता नाइट राइडर्सको मुकाबला मुम्बई इण्डियन्ससँग भइरहेको छ र मौसम विभागले यस हप्ता उत्तर पश्चिमी र मध्य भारतमा लू चल्ने पूर्वानुमान गरेको
1: छ। খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে ভারত ও ইতালি ঐক্যবদ্ধ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। সংশোধিত নাগরিকত্ব আইন CAA মেনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের BSF-এর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে শিক্ষামন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দিয়েছেন। উত্তর ও মধ্য ভারতে আজ তীব্র তাপপ্রবাহের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা ছিল 44 ডিগ্রির বেশি। ইডেনে আজ IPL এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক দিক নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা কথা বলেন। দুই প্রধানমন্ত্রীর এই আলোচনায় ভারত ও ইতালির মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন ঘটেছে।
2: प्राइम मिनिस्टर मेलोनी से मिलने का अवसर मिला है। यह भारत और इटली के बीच करीबी सहयोग और सामंजस्य को दर्शाता है। उनके नेतृत्व में हमारे संबंधों को नई गति, नई दिशा और नया आत्मविश्वास मिला है। मुझे खुशी है कि हम अपने संबंधों को अपग्रेड करते हुए स्पेशल स्ट्रेटेजिक पार्टनरशिप की घोषणा कर रहे हैं।
1: শ্রী মোদী ভারত ইউরোপ সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য ইতালির সমর্থনের প্রশংসা করেন এবং উদীয়মান প্রযুক্তি উৎপাদন ও সুস্থায়ী উন্নয়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। নেতারা কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনার পর উভয় নেতা একটি যৌথ বিবৃতি দেন। শ্রী মোদী বলেন, সামরিক সরঞ্জামের যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের পথ দুই দেশ প্রশস্ত করেছে। এছাড়াও জাহাজ চলাচল, বন্দর আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমির ক্ষেত্রেও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
2: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली जॉइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025 टू 2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
1: ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় উত্তেজনার বিষয়ে ভারত ও ইতালি নিয়মিত যোগাযোগ রেখেছে। আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সব সমস্যার সমাধান সংলাপ ও কূটনীতির মাধ্যমে করা উচিত। শ্রী মোদী আরও বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে উভয় দেশই ঐক্যবদ্ধ এবং তিনি উল্লেখ করেন যে সন্ত্রাসবাদে অর্থ যোগানের বিরুদ্ধে তাদের যৌথ প্রচেষ্টা একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও বলেন, দায়িত্বশীল গণতন্ত্রকে শুধু সন্ত্রাসবাদের নিন্দা করলেই চলবে না, এর আর্থিক নেটওয়ার্ক গুলো ভেঙে ফেলার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার ইন্দো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে বিএসএফের হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার দু সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ইন্দো বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা এবং রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান, জাল নোট, আইন শৃঙ্খলা সমস্যা, বলপূর্বক ধর্মান্তকরণ, লাভ জিহাদ ও নারী নিরাপত্তা সংক্রান্ত নানা অপরাধের সঙ্গে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যোগসাজশ পাওয়া গেছে। শ্রী অধিকারী আরও জানান, ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4,000 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় 2,200 কিলোমিটার সীমান্ত। বর্তমানে প্রায় 1,600 কিলোমিটার কাঁটাতারের বেড়া থাকলেও এখনও প্রায় 600 কিলোমিটার এলাকায় ফেন্সিং বাকি রয়েছে। এর মধ্যে আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, জমি ক্রয়ের সম্পূর্ণ অর্থ ভারত সরকার এবং বিএসএফ দিচ্ছে। ভবিষ্যতে আরও জমি দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া চালানো হবে বলেও তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত বিএসএফ মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। নবান্নের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, 2025 সালের 14ই মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছিল, কিন্তু পূর্ববর্তী রাজ্য সরকার সেই আইন কার্যকর করেনি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, নতুন সরকার ক্ষমতায় এসেই সেই নির্দেশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সিওলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ কর্মসূচির রূপায়ণ মন্ত্রী লি ইয়াং শুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, বৈঠকে উভয় পক্ষ যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং যৌথ রপ্তানির পথ তৈরির জন্য পারস্পরিক প্রচেষ্টাকে কাজে লাগাতে সম্মত হয়েছে। ভারতের প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা ডিআরডিও আজ শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করার জন্য অ্যান্টি ট্যাঙ্ক সমরাস্ত্র ব্যবস্থাপনা UL-PGM-V3 সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এর জন্য ডিআরডিও, সরকারি সংস্থা, প্রতিরক্ষা উৎপাদন অংশীদার এবং শিল্প ক্ষেত্রগুলিকে অভিনন্দন জানিয়েছেন। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI News কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষার

নিরাপদ, সুরক্ষিত ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কঠোর সতর্কতা এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে শ্রী প্রধান একথা বলেন। বৈঠকে বিভিন্ন অনলাইন গ্রুপগুলির মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। শ্রী প্রধান এই ধরনের নেটওয়ার্কগুলির বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ভুয়ো তথ্য ছড়ানো চ্যানেলগুলিকে চিহ্নিত করা, ব্লক করা এবং বন্ধ করে দেওয়া। মন্ত্রী জোর দিয়ে বলেন যে সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে অবশ্যই শিক্ষামন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। আসন্ন জনগণনার অঙ্গ হিসেবে জাতিগত গণনা করা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত বলেছে এই বিষয়টি সরকারের নীতি নির্ধারণের আওতাধীন। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছে অনগ্রসর শ্রেণীর মানুষের সংখ্যা সরকারের জানা প্রয়োজন, যাতে তাদের উন্নতির লক্ষ্যে জনকল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। উত্তর ও মধ্য ভারতে আজ তীব্র তাপপ্রবাহের খবর পাওয়া গেছে এবং বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা 44 ডিগ্রির বেশি ছিল। রাজস্থানের 2টি জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা এবং 14টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানাতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD জানিয়েছে চলতি সপ্তাহ জুড়ে উত্তর পশ্চিম ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সংস্কৃতি মন্ত্রক বন্দে মাতরম ফ্রেমস জাতীয় চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার জন্য এন্ট্রি জমা দেওয়ার সময়সীমা 31 মে পর্যন্ত বাড়িয়েছে। সমসাময়িক মাধ্যম ব্যবহার করে বন্দে মাতরমের চেতনাকে নতুনভাবে জাগ্রত করতে চলচ্চিত্র নির্মাতা, ক্রিয়েটার এবং নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। ইতিমধ্যে ভোটকর্মীরা কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন। সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। IPL ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে কলকাতা মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। কলকাতা 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ও মুম্বাই 12 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে ভারত ও ইতালি ঐক্যবদ্ধ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।